কান্হা সিনেমানু কার্যক্রমর পরবর্তী গীতকে শুনুন শ্রীকান্ত দাসকর কণ্ঠনু। গীতকে লিখেছেন রঘুনাথ রাউত আর সঙ্গীত সুর দিয়েছেন বাসুদেব রথ।

আরিবে আমার কার্যক্রম নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ থে শুনি পারবে। মূল করুছু হিন্দি সিনেমা গীতর কার্যক্রম। গোটে সিনেমা ক্রম থি আজ শুনমা তুমসে আচ্ছা কন হ্যায় সিনেমার কেতেটা গীত। গীত মানুষ সঙ্গীত দিয়েছেন শঙ্কর জয়কিষণ। কার্যক্রমের পহলা গীতটা শুনুন। দ্বৈতকণ্ঠটি গাইছেন লতা মঙ্গেশকর আহমদ রফি।

0: ওইউটি অধীনরে ওম্বাডিসি অনুদান প্রাপ্তরে কার্যকারী হেউথিবা সি বিষয় বিকাশ প্রকল্পরে ছ মাসিয়া সার্টিফিকেট পাঠ্যক্রম সমর্থ কার্যকারী হেউছি। খনি খাদান পূর্ণ রাজ্যর সাতটি জেলার গ্রামীণ যুবক যুবতীঙ্ক দক্ষতা বৃদ্ধি পাই কৃষি বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, উদ্যান বিজ্ঞান, মৎস্য বিজ্ঞানরে পিলামানে তিনি মাসর ক্লাসরুম পড়া ও তিনি মাসর প্রাকটিকাল পাঠ পড়িবার সুবিধা রয়েছে। তেবে আউ ডেরি নকরি দেবগড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ যোগাযোগ করন্তু।
1: আগকে শুনমা মোহাম্মদ রফি আও সারদা গাইথিবার ই গীতটা রাজেন্দ্র কৃষ্ণ লেখানু।

0: 7871 মনে রাখন্তু। শ্রোতা বন্ধু, আপন মানে আপন মানকৰ মতামত হোৱাটছআপ মাধ্যমৰে কেৱল বুধবাৰ দিন আম পাখকু পঠাই পাৰিবে। আপনকৰ মতামত আপন আমাৰ ইমেইল ঠিকনা মাধ্যমৰে মধ্য আমাক পঠাই পাৰিবে। আমাৰ ইমেইল ঠিকনাটি হেলা duty room@sambalpur.gmail.com।
1: তেবে শ্রোতা বন্ধু, পরবর্তী আপনার চিঠি পাইছু কার্যক্রম পাই আপনার পাখর বহু সংখ্যার চিঠি আশা রাখি আজ কার্যক্রমকে তাহলে এইটি রাখুছু।
0: নমস্কার।

শ্রোতা ভণী, এই শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ আমার পৃথিবী যে কেবল মানুষের বাসস্থলী নুহে, এখানে বসবাস করতে অনেক পশুপক্ষী এবং প্রাণী, যে আম প্রকৃতির ভারসাম্য।

শ্রোতা ভণী, বিচিত্রা এই সৃষ্টি, যেত বিচিত্র সেতিক রহস্যময় সেই লীলাময়ঙ্ লীলা। এই সৃষ্টিকে জীবন্ত করা, সংসারকে আগেই নেওয়া ঈশ্বর সৃষ্টি করছেন জীবজন্তু, এবং সেমানক মধ্যে সঞ্চরণ করছেন জীবন, ভগবানঙ্কর অমূল্য সৃষ্টির সুন্দর বরদান। জন্মরু মৃত্যু পর্যন্তর প্রত্যেক ঘটনার কাহাণী, সে জন্ম সময়ের হেউ বা বাল্যাবস্থা অবা কৈশোর অবস্থা কিংবা বৃদ্ধাবস্থা, প্রত্যেক অবস্থার সম্পূর্ণ গাথা হেউছি জীবন।

0: মো জীবন পাই আহা এই তীরে মজা যাহা
1: এই
0: তো জীবন পাই যাহা মিলি বনি তোতে তাহা
2: পেট পাই রে আউ নাহি রে দিও দিও রে জীবি খাই রে
1: আরে রহ রহ টিকে ভাই।

0: নাম তা যেতে আহাল দাঁত যে নামে ই মাক্কা পুপু ঝকা ঝকানু নামে গুণা সম্প্রদায়ের গে যেন ভাষা আতলি তামে যেন সামাজিক পরম্পরা রীতিনীতি আতলি তামে যেন সংস্কৃতি আতলি আজকে বিষয় নু নাম আলোচনা নানাল দাঁত আউ তাঙ্গে সঙ্গে সঙ্গে নামে ই সম্প্রদায়ের গুঠিয়ার একখানে কি আগলিগে কর আ কথাৎ ভি তেঙ্গা খাতরালি সামিয়াবোধ আগলি যেন্তার আচা ধীরে ধীরে আদাদ বাদলারালি আর আলারগে হি অন্টা ইচ্ছা বাদলারালি নামে সম্প্রদায়ের তা জিতে ছোটি ছোটি কুক গুঠিয়ার কুকায় গুঠিয়ার বাড়ালনার আর আকুন পাড়ালনার আর আগলিগে কেরারিন তা পুরখান্তার যেন্তা রীতিনীতি নু রালিয়ার আ কাত্থান জেত্তির গ্রহণ মাল্লা নানুর আর একাবদ রাচা আধার আদান হি ইয়ালনার হেলে কাত্থা মাঞ্জা যে নামে অন্টা যেন সংস্কৃতি রাচা আদাদ ভি এককানে কিরি বার্না পিঢ়িকে লাগান র আ কাত্থান ভি নামে বিচার কামনা আতলি দু হেলে যেতকি বাকেন নামে হাদ্দু বচুর পাড়চার লেকচার শহরগে কেরার আর নকরি চাকরি নাঞ্জার আর অন্টা ভল সামাজিক স্থিতি নু আতলনার আর হি চাহালনার যে নামে যেন পরম্পরা আতলি একাবদ রাজকুন ভল একাবদ টিকে আকুন তা সামিয়ানু ঠিক মাল্লা খাপ মোহালি আ কাত্থান ভিতাম বিচার নানালনার হলে নাম এরত যে একাবদ নামে লাগান নামে সমাজকে লাগান ভল দু আ কাত্থাবন আগলি আগলি হত হলে কাত্থা মঞ্জা যে নামে যেন অনটা ধনী সংস্কৃতির আচা নামে যেন রীতিনীতি পরম্পরা রাচা আদান নাম মদ্রচত হন্যে কাত্থা মাল্লি দিন আদান ভি নাম আহত হলে যেই পুনা পুনা কাত্থা বার আর পাচ্চাবন যদি নাম মদ্রচ তাহলে একাবন পুনা যে আদানি বলদাত তেঙ্গাগে হলে নামে ই সম্প্রদায়ের গুঠিয়ার একানেকরি তাম চালরালিয়ার একানেকরি তামে সামাজিক যেন পরম্পরা রাচা জন্মারকান্তি ক্ষীণাতক যাহা ভি ঘটালি নামে জিয়ানু আদান যেন নাম এরালদাত আ কাত্থান বন্ধি আলোচনা কামনা জরুরি দু আর হন্যে এরত হলে সাঁসারবন যদি আগলি হুয়াগে লাগান হলে অন্টা কুককোস গে লাগান অন্টা কুকায় অন্টা হি দরকার খাতরি আর হন্যে নামে ব্যঞ্জনা হাজনা গে নামে কুণা সম্প্রদায়ের গে ভি অন্টা পরম্পরা রাই আদান নাম যেতে মানা আলদাত আর আদগে হিসাব নু নাম আকুন্ত ভি চারাল আলদাত আর হ্যাঁ ইদান হি এরা খাতরালি যেতেবেলে আদাদ সামিয়া ধীরে ধীরে পরিবর্তন মাঞ্চকিছি নাম ভি পরিবর্তন মানাল দাত আর একানেকরি নামে আকুন্তা উল্লানু নাম ভিড়রত আর দুসরা আলার্গে লেখা নাম ভি একানেকরি নামে সংস্কৃতি পরম্পরা মদ হন্যে জাক জমক মান আ কথা নিয়ে এরাল দাত হেলে ইদান নামে জরুর রাহানা কথা যে নামে পহলে নামে পুরখার গুটি একানেকরি নামে সংস্কৃতি বন নামে চালিচলন বন নামে রীতিনীতি বন ই কাচারাদানি আনা জরুরি দু হলে হন্যে এর থালে তা কেতনি কেতি কথা আতলি আর হুরমি কথা বন ইসান নাম আলোচনা পলদাত কামাগে হলে কথা মান যা নামে যেন ব্যঞ্জনা পরম্পরা অনটা আতলি নামে কুণার গুটি একানেকরি ব্যঞ্জনার একানেকরি ব্যঞ্জামানি একানেকরি অনটা কুকায়বন ঠিক কামনার আর ব্যঞ্জনা হাজনার আ কথা বন ইন্না আলোচনা কামত আউ ইদগে লাগান জহকিরি আলোচনা কামাগে লাগান ইন্না এম মেহকাদম সুনাখান তারতি অনটা বন্ধুরিন আর তেঙ্গর তামে নিজর পরিচয় আর ই নামে ব্যঞ্জনা কা ব্যঞ্জনা কথাবন টিকি আলোচনা নানর তা অনুরোধ কামন ই আজ্ঞা ঘারিন জুহার নিম ইন্না বার্চকার আকাশবাণীগে আউ নামে ই মাক্কা পুপু ঝোকা ঝোকা কার্যক্রম নু নিম সময় চিস্কার আদগে লাগান হেলে পহেলা নিমে পরিচয় বন চিওর লাগর আর একানেকরি নামে কুণা সম্প্রদায়ের গুঠিয়ার ব্যঞ্জনার হাজরনার একানে নামে পুরখার কামালিয়ার আর ধীরে ধীরে একানেকরি ইদাত পরিবর্তন মাঞ্জা কানিয়া কুকান অনটা আড়পাগে অন্ধরর যে একানে হিসাব নু আদাদ মুলি মানি আর আকানিয়া কুকায় বদ আবর কুকোসি আড়পানু মাংখনার আকাত্থাবন আলোচনা নানত তা পহেলা নিমে পরিচয় বন টিকে চিওর লাগর
1: ইন্না এম হায় কুটনিয়া বিরসাপাড়া তিন বার্চকা দাম এম হ্যাঁ নামে মঞ্চা কোড়ো ধনুয়ার
0: আচ্ছা হেলে ইন্নাতা ই কার্যক্রম নু নিন বার্চকাদার হেলে নামে ই যেন কুণার জন্মারকান্তি খিনাতক যাহা রীতিনীতি আতলি যেতি গুটি কার্যক্রম কা কার্যগুটি মানালি আনু তার নাম সামিল মানালদাত আর নামে জিয়াবন আগলি হুয়ালদাত হেলে হন্যে এরত হলে তা অঞ্জুকু কার্যক্রম গুঠি মানালি নামে জিয়ানু গুঠি আয়কলা ষঠী উঠিয়াড়িন্তি মৌলিক আমিকিরি খিনাতক গঙ্গাঘাটি কানাতক ভিল নাম सांस्कृतिक नमे कार्यक्रम आती अन्न भी गीतु पाड़ाल दात नानाल दात भी ओल्हाल दात भी अनेक कथा मनाली ता आदगे भितर उनटा मनाली बेंजा ता ई बेंजा बाबद नु नाम आलोचना नानत नमे कुणा हलार प्रकृति रे जेते बेले पुरखार बेंजरा लियार नमे अगलिनती एकने परंपरा बद राजा हो कथा बन टिके तेंगोर
1: नमा बेंजा सृष्टि जेते बेले मंचा जंगल नु रहीकरी ही नहा आयंग बांग जमर सृष्टि उनटा नंजार जे नाम इन्ने अड़ाई पका इसके रोत हले नाम समाज नु एकासे नाम गंती नु बारोत अरे एकाद उनटा भोल मानो आ चीज बोन नाम उनटा चिंता कामोत वाचारारु जंगल नु आर उनटा बोटकी नंचार आरु गुचा पंचेटा पाड़ान तीन उनटा उनटा आल में हर आरु आसान उनटा आर उनटा बहुत किची विचार नंजार ये नाम इसके कम इन्नेन रोत को थले दुनिया माँ चल रही नाम उनटा गुचा किची उनटा बंधुवास जोड़दात बाचारारु आर उनटा बंधुवास जोड़ियार जे इसके बंधुवास जोड़ोत रा मझियार उनटा रोर हेसार उनटा रोर तार परे टप्पार रोर कुजरार रोर एन्ने हिकिरी पन्नार रोर एन्ने हिकिरी उनटा पाँच बंधु मंजारारु आर बंधुवास जोड़ोत बाचार एक्कार की हेसार की ता बंधु

0: যাত্রা শুনন্ত কথা যাত্রা গুড নিউজ র এই গীতটি কণ্ঠ দিয়েছেন মাঞ্জ মুসিক, হারবি সাহারা এবং নেহা কক্কর। গীত রচনা তনিক্স বাগচি এবং হারবি সাহারা, সঙ্গীত তনিক্স বাগচি এবং মাঞ্জ মুসিক।
1: সাবিত্রী, মো অফিস যাচ্ছি।
2: নিয়া, এ মাসের ইলেকট্রি বিল ভরি দেব।
1: বাপরে, এত টাকা?
2: মু তো কহুছি সোলার প্যানেল লগাই দবা, মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
1: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
2: কাই চিন্তা করুছ? সরকার সেথিপে সাবসিডি দেউছন্তি পরা।
3: আজ্ঞা হ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 1,38,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।

0: শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু লোকগীত কার্যক্রমরে ভাগবত মেলা পরিবেশন করিছন্তি বোধরাম গটিয়া ও সাথী।
1: গুরু প্রেমানন্দেন তাই গো
2: হরি গো
1: বৃন্দাবন বিহারী লাল কি।

শুনন্তে ন লাগে দুর্গতি আশ্রমে ভব সিন্ধু নীরে তা দেখি সংসারু নিস্তরে নিজ ভকত জন অর্থে ভৃঙ্গ।

শ্রোতাবন্ধু, আমি কথা হেউথিলা আকাশ বিষয়ে, কিন্তু কার্যক্রমকে শেষ করিবা পূর্বরু আসন্তু শুনিবা অন্য এক গীত, পল পল দিল কে পাশ।

এটি শেষ হেলা যুববাণী কার্যক্রম। শ্রোতাবন্ধু, সময় সন্ধ্যা 6টা হওয়া যাচ্ছে। হিন্দি সম্ভাষণ আকাশবাণী দিল্লি কেন্দ্র।

0: আকাশবাণী আম মনের কথা জ্ঞানর কথা অনুচিন্তার কথা স্বাস্থ্যর কথা কৃষির কথা সবু কইথায় বখাণী পিলাঠারু বুড়া পর্যন্ত ঝিওঠারু নারী পর্যন্ত সমস্তক মনকু নেইথায় সে জিনি সি আও কেহি নহ সি এপরা আম আকাশবাণী আকাশবাণী বর্তমান 90 বর্ষে পাদ থাপিছি তার এক স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করেছি জনে মন্ত্রমুগ্ধ শ্রোতা আকাশবাণী কু নেই কহন্তি
1: মু উপেন্দ্রনাথ স্বাইন খমার সাই ডাংমাল থানা রাজনগর জেলা কেন্দ্রাপড়া বয়স 86 মো পিলাদিনর কথা 80 বর্ষর ঊর্ধ্বর কথা গাঁ গহলির দেশর খবর শুণবাকু ব্যগ্র মানুষ গীত নাচ দেখিবাকু ব্যাকুল মানুষ কৃষি কার্য জাণিবাকু ইচ্ছা থাকা মানুষ গপ শুণবাকু আগ্রহী মানুষ রেডিও কু সাহারা করুছিলে গাঁ গহলির গোটিয়ে রেডিও চারিপাখে ঘেরি বসন্তি নীরবরে দেখন্তি শুণতি নদিয়া বিহারী মহান্তিক শিশু সঞ্চারর গপ পিলাঙ্কু আমোদিত করিথায় পরে পরে কমিউনিটি রেডিও আসে সেঠারে প্রবল ভিড় হুয়ে অবসর সময়ে যিয়ে যাহা প্রোগ্রাম কু জাণিবাকু ভাল পায়ে শুনিলে তাহা আই মা কাহিনী পরি লাগে লোকে কহুতলে আকাশ কু কিয়ে এপরি কহুছে লোকে একাঠি শুনুথিলে দুঃখ সুখ বাণ্টুথিলে ভাগবত শুনুথিলে সে সময়টা এইভরি ছিলা সঙ্গবদ্ধ জীবন যাপন করুছিলে শান্তির চালুথিলা সবকিছি শান্তি ছিলা কিন্তু আজির ব্যস্ত মানুষ ব্যস্ত যুবক সময় হেউনি সময় হেউনি ফোন মাধ্যমে বর্তমান সবকিছি দেখুছন্তি এপরিকি পাঠপড়া মধ্যে রেডিওর তুল্য কেহি হুয়ে না অন্যান্যরে বৌদ্ধিক শক্তি হয়ে থাইপারে কিন্তু সঙ্গবদ্ধ আসব কোটি কমিউনিটি আসব কোটি শৃঙ্খলিত আসব কোটি অল ইন্ডিয়া রেডিও সম্বোধন করুলে পরে পরে আকাশবাণী নামে নামিত হুয়ে ইহা মোর অনুভূতি সেত।

0: শ্রোতা বন্ধু, আজির কার্যক্রম প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রি।
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।

0: শ্রোতা বন্ধু, আপন মানে পঠে থাকা চিঠি সবুক নিয়ে আজির আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপন মানক চিঠি সবুক নিয়ে উপস্থিত অনেক কল্পলতা কানুনগো নমস্কার।
1: নমস্কার।
0: তেবে দেখিলে কোকু শ্রোতা বন্ধু মানে পঠাইছেন এবং কোন লিখিছেন।
1: ଆଜ୍ଞା, ଏଇ ଚିଠିଟି ଅଛି ସତ୍ୟଭାମା ଏବଂ ଲିଙ୍ଗରାଜ ମେହେର ରେମଣ୍ଡା ବରଗଡ଼ରୁ ସେ ଲେଖିଛନ୍ତି ଏଇ ଚିଠିଟି। ମହାଶୟ ପ୍ରଣାମ ଗ୍ରହଣ କରିବେ। 14 ମେ ରାତି 8:15 ବ୍ରହ୍ମବାଦୀ କବି ଚନ୍ଦ୍ରମଣି ଦାସଙ୍କ ବିଷୟରେ ଏକ ଆଲୋଚନା ପ୍ରଚାର କରାଯାଇଥିଲା। ସେଥିରୁ ତାଙ୍କର ସାହିତ୍ୟ କୃତି ସମ୍ପର୍କରେ ଜାଣିହେଲା। ଆଲୋଚକଙ୍କୁ ସେ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି। 19 ମେ ଯୁବବାଣୀର ସ୍ୱରଲିପିରେ ଉପସ୍ଥାପିକା ସରିତା ପ୍ରିୟଦର୍ଶିନୀ ମାନବିକତା ଉପରେ ବହୁତ ସୁନ୍ଦର କଥା କହିଲେ। ଗୀତଗୁଡ଼ିକ ବି ଶ୍ରୁତି ମଧୁର ହୋଇଥିଲା। ମେ ମାସ 18 ମନୋରମାରେ ଗାଳ୍ପିକା ସାଗରିକା ପାଣିଗ୍ରାହୀ ଏକ ସାଧାରଣ ମହିଳାର ଅନ୍ତର୍ମନର ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଗଳ୍ପ ଉପହାରରେ ବେଶ୍ ପ୍ରତିଫଳନ କରିପାରିଥିଲେ। ଉପସ୍ଥାପିକା ସଙ୍ଗୀତା ସାହୁଙ୍କୁ ସେ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି। ଯେଉଁ ଦେଶର ନାଗରିକ ଯେତେ ଅଧିକ ଶିକ୍ଷିତ ସେହି ଦେଶ ଉନ୍ନତି ପଥରେ ସେତେ ଅଗ୍ରସର, ଏହି କଥାକୁ ଗାନ୍ଧିଜୀ ବେଶ୍ ହୃଦୟଙ୍ଗମ କରିପାରିଥିଲେ। 19 ମେ ସନ୍ଧ୍ୟା 5 ଉମାକାନ୍ତ ଦ୍ୱିବେଦୀଙ୍କ ଆଲୋଚନା ଗାନ୍ଧିଜୀଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ସାକ୍ଷରତା ବହୁତ ଭଲ ଲାଗିଲା ବୋଲି ସେ ଜଣାଇଛନ୍ତି।
0: ধন্যবাদ আপনার এই চিঠি পাই। আমি সবুলে চেষ্টা করু শ্রোতা বন্ধু কিভাবে ভাবে কার্যক্রম সব ভালো লাগিব এবং আপনার মন লাখি হব। আউ যে কার্যক্রম আপনার শুনেছেন ভালো লাগিছি, আপনার খুশি দিয়ে পারি এই কথা জাঁ আমি খুশি। আশা করি ভবিষ্যতের মধ্যে আপনার কার্যক্রম শুণবে এবং এভাবে চিঠি দেবে। দেখলে পরবর্তী চিঠি
1: এই চিঠিটি লিখিছেন মামুনি মেহের, মহিমা মেহের, ওম মেহের, নমন মেহের, অভি মেহের, স্বস্তিক মেহের, গ্রাম ঝুলোপালি, জেলা বরগড়। আপনার চিঠি পাইছু কার্যক্রমের উপস্থাপক ও উপস্থাপিকা মহাশয় ও মহাশয়ঙ্কু সে নমস্কার জনাইছন্তি। আকাশবাণী মাধ্যমে প্রচারিত প্রত্যেক কার্যক্রম শিক্ষণীয় ও লাভদায়ক অটে বলে সে মত পোষণ করেছন্তি। গত 15 শনিবার সন্ধ্যা 5:02 প্রচার করেছিলেন ভাগবত মেলা, পরিবেশন করেছিলেন বুদ্ধুরাম গরডিয়া। ভাগবত হচ্ছে ধর্মপরায়ণ, ভাগবত মুক্তির পথ অটে। ভাগবত শুণিলে বা পড়িলে মনুষ্য সমাজ মুক্তি পাঁতি বলে বিশ্বাস রয়েছে। গায়ক মহাশয় এথিরে ক্লাসিক ব্যবহার করেছিলেন ও প্রথমরু ভাগবত মেলার হরিবোল এ দুইটি যাক টিকিয়ে খাপছড়া পরি মনে হল বলে সে জনাইছন্তি।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার আপন যা হো চিঠি লিখিছেন কার্যক্রম শুনেছেন এবং আকাশবাণীর সব কার্যক্রম উপাদেয় বলে আপনার উল্লেখ করেছেন সেপাই ধন্যবাদ আমি জনাওছু। সেদিন ভাগবতরে আপন যা অনুভব করেছেন যে টিকি খাপছড়া আপনার লাগিলা, প্রকৃতির ঘটনাটি কোণ হয়েছিল আমি দেখিবু এবং পরবর্তী সময়ের কিভাবে ভাবে কার্যক্রম আহরি ভালো হব সে দিগরে নিশ্চিত ভাবে যত্নবান হব। ধন্যবাদ আপনার এই চিঠি পাই।
1: এই চিঠিটি অছি সুবল কুমার সাহু ପହଣ୍ଡି ଭାୟା ବିଜେପୁର ଜିଲ୍ଲା ବରଗଡ଼ରୁ ସେ ଲେଖିଛନ୍ତି ଯେ ଗତ ମେ ମାସ 20 ବୁଧବାର ଦିନର ଓଡ଼ିଆ କଥାଚିତ୍ର ଗୀତର ହେଲୋ ଅନୁରୋଧ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ଧରଣର କାର୍ଯ୍ୟକ୍ରମ ପରି ମନେ ହେଉଥିଲା। କାହିଁକି ନା ଦୀର୍ଘ ଦିନର ବ୍ୟବଧାନ ପରେ ଉପସ୍ଥାପିକା ତେଜଶ୍ରୀ ନାନୀଙ୍କର ଉପସ୍ଥାପନା ଶୁଣିବାକୁ ମିଳିଥିଲା। ଆଉ ସେ ଦିନର ଉପସ୍ଥାପନା ଶୈଳୀକୁ କ'ଣ ଲେଖି ଧନ୍ୟବାଦ ଦେବି ମୁଁ ତାହା ବର୍ଣ୍ଣନା କରିପାରୁନି। ତଥାପି ତେଜଶ୍ରୀ ଅପାଙ୍କୁ ମୁଁ ମୋ ତରଫରୁ ତଥା ଆମର ଆକାଶବାଣୀ ଶ୍ରୋତା ପରିବାର ତରଫରୁ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି। ଆଉ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ତେଜଶ୍ରୀ ଅପା ନିଶ୍ଚୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଲୋ ଅନୁରୋଧରେ ଆସିବେ, ଏହା ମୋର ଆଶା ଓ ବିଶ୍ୱାସ ବୋଲି ସେ ଜଣାଇଛନ୍ତି।
0: ଧନ୍ୟବାଦ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଆପଣଙ୍କର ଏହି ଚିଠି ପାଇଁ। ସେଦିନର ହେଲୋ ଅନୁରୋଧ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଛି ଏହା ଉଲ୍ଲେଖ କରିଛନ୍ତି ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ମଧ୍ୟ ସେହି ସମ୍ପୃକ୍ତ ଉପସ୍ଥାପିକାଙ୍କ ଉପସ୍ଥାପନାରେ ଆପଣ ଗୀତ ଶୁଣିବା ପାଇଁ ଚାହିଁଛନ୍ତି। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦିନ ଆସିବ, ସେ ମଧ୍ୟ ଉପସ୍ଥାପନ କରିବେ ଆଉ ଆପଣଙ୍କୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଭଲ ଲାଗିବ। ଆମର ଯାହା ବି ଉପସ୍ଥାପିକା ଉପସ୍ଥାପକ ଅଛନ୍ତି ସମସ୍ତେ ନିଜ ନିଜ ଢଙ୍ଗରେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପରିବେଷଣ ଏବଂ ଉପସ୍ଥାପନ କରୁଛନ୍ତି, ଆପଣ ସେଥିରେ ମଧ୍ୟ ଅଂଶଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ଏହି ଚିଠି ପାଇଁ।
1: ଏହି ଚିଠିଟି ଲେଖିଛନ୍ତି ଚିତ୍ତରଞ୍ଜନ ବାରିକ, ଜିଲ୍ଲା ଶିକ୍ଷା ଓ ପ୍ରଶିକ୍ଷଣ ପ୍ରତିଷ୍ଠାନ ସମ୍ବଲପୁରରୁ। ସେ ଲେଖିଛନ୍ତି ଯେ ମହାଶୟ, ନିବେଦନର କାରଣ ଗତ ମେ ମାସ 16 ବନାନୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାର କରିଥିଲେ ଆଲୋଚନା ବନ୍ୟପ୍ରାଣୀ ସୁରକ୍ଷା ଓ ଏହାର ପରିଚାଳନା। ଆମ ପୃଥିବୀ ପୃଷ୍ଠରୁ ଲୋପ ପାଇଯାଉଥିବା ଅନେକ ପ୍ରଜାତିର ବନ୍ୟପ୍ରାଣୀମାନଙ୍କୁ ଆମେ କିପରି ସୁରକ୍ଷା ଦେବା, ଆଲୋଚନାଟିରୁ ବହୁତ କିଛି ଜାଣିହେଲା। ଆଲୋଚକ ମହାଶୟ ତଥା ଉପସ୍ଥାପିକା ନିହାର ବାଳା ପଟ୍ଟନାୟକଙ୍କୁ ସେ ଆନ୍ତରିକ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି। ଗତ 17 ରବିବାର ଇଟିକିଲି ମିଟିକିଲି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାର କରିଥିଲେ କ୍ଷୀରୋଦ ଚନ୍ଦ୍ର ପୋଥାଳଙ୍କର ରଚିତ ଗୀତ ଆମେ ବିଜ୍ଞାନ ଯୁଗର ପିଲାରେ। ଗୀତରେ ଅଂଶଗ୍ରହଣ କରିଥିବା ସମସ୍ତ ଶିଶୁ କଳାକାରମାନଙ୍କୁ ସେ ଆନ୍ତରିକ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଦେବାକୁ ଲେଖିଛନ୍ତି।
0: ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ଚିଠି ପାଇଁ। ଆପଣ ଜଣାଇଥିବା ଧନ୍ୟବାଦ। ଏଠି ସମ୍ପୃକ୍ତ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଏବଂ କଳାକାରମାନଙ୍କୁ ଆମେ ଜଣାଇ ଦେଉଛୁ। ଆଶା କରିବୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ମଧ୍ୟ ଆମର ଆହୁରି ଅନ୍ୟାନ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁ ରହିଛି, ତାକୁ ମଧ୍ୟ ଶୁଣିବେ ଏବଂ କାର୍ଯ୍ୟକ୍ରମ କିଭଳି ଲାଗିଲା ତାହା ଉଲ୍ଲେଖ କରି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଚିଠି ଲେଖିବେ। ଏହା ହିଁ ଆମେ ଆଶା କରୁଛୁ।